0: kan pula lagi skill nak boleh tak jemut kamu cemang nak ada mi awri awra mi iro mi i kerja meja kau mesti asuk mesti atenan ta cuma boleh mi opor yuk lam cuk sisir ni aku abu kudin ni kentu sisir ni i kamu kipai nak cung cung yang geri wakat mi ni iba kamu sim kucing kerek lang kamu sim kucing meja kamu sim kucing burung keliang sencar hidau orang ni kenang wagi iba geri yang aku kucing keman yuk man go kewina kiri wah kemat doa kepertai orang kui kami kami nak ni India angka developing country nere ngayu yang Muslim ni India ada tau kami kau tau ke develop country.
1: Siapa jen usia serongi wa emi hakeri India kau bom kiniam gerkom gir ti gir store kau per kau per. Apa dia ni emo iba emi kau constitution kau mau mak kau kedoi iyo mani bi. Umar ada dap emi ya kau kubor jano kau bang hakeri kau por. Ba morben kau bangi kau kubor kau kuat pi wau klam. Skin nong song nong yong ilang ba ko All India Radio bowan ra yeni mani bi
2: tapi kong kamu ngene kajingi per tembai ka ba bla de chna wi i wo mani go ye per te i per jing bot daw ai bai ki tem mani ji uro atip lang ni man em bai han re nga jo sa su i go wi kin tin yong phareng ngop nam kam ga ni por la wong ki ten mani go agree to disagree ta de em hewan wan ko por ko wa snya wi wa mie cham jing mut mie to jing muri tan priang ye se ba de chna kar pang yi wo wi phet hin dai tan pa yi ye ka thong ka yi ka thong ko akmat yi wa yi kam ka kun ro na ne kam ka ri em wo yi wa kwa yi kun jo ang ta jing ye la yong yi ba yi ka te hin dai te jing phet ro ho ma ni wo man gi kam u mo an thot u wo wo ka lu ti te wo lai chi kamat
1: ba
3: นั่นเลยเพลงนี้โอ้คงกึดแต่จุเองเปอยเป็นตายังไงวะอัพมุสเนี่ยอย่างนี้ยอมย่อยรวยป่าหรือยอยป่าอย่างนั้นตั้นเอ็มมีจริงๆอยู่ทะเลได้ว่าแค่นี้ว่ามันต่อเรื่องไงวะฮะเรื่องไงวะต่อเรื่องยังที่มีเลยต่อแต่ถ้าเกิดว่ายังมันต่อไงยันแอมก็ไม่เสียมยังเป็นจริงทะเลมีจริงทะเลก็จะรวยป่า
1: สักวันเอาว่า เดี๋ยวอีตายฮัจรงก็ตุกพังก็ว่าเดบุอีอีมันกัมอีบีวันระยัยสุกอีไซน์ไวรอยอีปาร์คุเบชิปอมนะยากิตุกิคันเตียงพีกิวดันนอสยังพีลังบากันนี่ก็อีกลำเนี่ยอีอันนี้ก็ปอร์ไงอาจารย์วันระก็คำองก็คุบอร์ก็ว่าบ้าต่ำไว้ว่าอุมันก็คุบอร์ก็ว่าเอฮิกายอีคำต่ำก็เป็นก็กันนี่ฮะก็ว่าอีอุมันเลยยากิวันกิวันกิจิงสเนียวเพลชเดนฮันไรอุกซออียากิติมันเซม yang imaya kamu ada orang kata ni katiar yang imaya katiar yang iman yaca katiar yang iburam ibi ibi ha pergi ini jadi per ngai ajan wa uang rak ko yai job ha ke yung kesem ke imang ke salang ha ke jadi benruhi rok ko beri tu ko beri cibu na yai por yang pi
4: Naka akashwani juai di yopan apchupi yakatantu ka yapalu jingmun woma bn lamare uma ee lalu kamjo le woma hh mormen hevida palai yakani ka yapalu jingmun daka kong kongkestina lingdo wedi yapalu jingmun langki heyato waka pang ko waong iim iman kami vi wanra ko yesuk isain wa iroi ipar tangets kemo kilok nong up radio Dia pergi bon ijingmon nene kejengan tu kan paham nak tentu kaya perlu jingmon.
5: Hey Yong E, ngau but level officer. Wana cepi yo kali tekit naik bahawa le ya ke special intensive revision arjar arpaun ru nene day vituan to yo pentikna naik bahai emper tuj pi hak register hak bon.
6: Oh, kamte, yim kamu le?
5: Dukat tukat ni don hi, kira ha ule ma. Pekmat ha ke epic ke yang pi, pendap ha ke ni ke form, lada emi one ni one, iba tok wapen bank.
6: Ipen bank, yeyi.
5: Kam ikela itau tong itau sa, iba kela bertut, kira bertut by address yang kira hayung ke yang pi, boy m, kira sa cawi, boy m kira tok irta, yau tok bertut ha ke register tap vote, yau yau kira tap vote, hay por election.
6: Oh, dukai teh ya betan. Idiam kam.
5: Nai bah ka register thok pertuik ka wa bai. Pen yo ko le ne pen tikna ko. Yo yo ya ka hok wa thap vot. Wei to lu kat te. Pen klan ko ya ka senchar khadar.
6: Debiang to. Wuro iwa yito wa yong na. Debiang lo.